0: You Are. Dit is Robert Vriesen van de ANWB. Er staat file op de A1 Amsterdam-Apeldoorn. 5 minuten vertraging bij Barneveld. 10 minuten vertraging door de grenscontroles op de A12 vanuit Arnhem naar Duitsland. Bij de grens 2 kilometer file vanaf knooppunt Oud-Dijk. En de A67 is dicht, de weg Venlo-Eindhoven. Er wordt een vrachtwagen geborgen op knooppunt Leenderheide. Dat gaat nog wel eventjes duren, moet ook een vangrail gerepareerd worden. Tot die tijd omrijden via Maastricht over de A73 en de A2. En tot zover de ANWB-verkeersinformatie.
1: ताकते रहते तुझको सांझ सवेरे।
2: अस्सलाम वालेकुम, मैं हूँ राहत फतेह अली खान और ये है उजाला रेडियो। उजाला रेडियो को सुनते रहिए और मधुर मधुर संगीत जो है वो सुनते रहिए उजाला रेडियो पे, और मेरे भी गाने सुनिए औरों के भी सुरीले गाने सुनिए।
3: ये उजाला रेडियो है।

0: उजाला रेडियो का प्रोग्राम में मृत्यु समाचार को आप सुने।
1: यू आर Dit is Robert Vriesen van de ANWB. Er zijn geen bijzonderheden. En tot zover de ANWB Verkeersinformatie.

प्यार तो था अब प्यार ही अब प्यार हमेशा ही रहेगा. ब्यूटीफुल सॉन्ग, ब्यूटीफुल गाना, जिससे फॉन जुबिन नौटियाओ. गाना मेट अब्सोल्यूट सोना चिरैया पोटेंशी सेग इक अल्टाइड. Ja, heerlijke love Ghana, heerlijke feel good Ghana. Alles hoor je hier bij de one and only Ujala Radio. The most magical radio station in the world. Ja, Tjarakje, whatever you do, keep it on Ujala. Let's enjoy Mira Raab Kazaat met nog meer heerlijke Ghana. De stem van Vishal Mishra uit de film Kabir Singh, het jaar 2019. Ik mooi groepsrit Ghana, organica naam he Kaisehua. Hassan.

जानेमन ऐ जानेमन ले गया दिल मेरा तेरा भोलापन। आशीष बक्स मेरे प्यारे जिन वालों, या de jaren 70, begin jaren 90, was deze man actief, misschien wel eerder hoor, maar echt prachtig, Inki Awa. En hij was niet groot, hij was een hele klein mannetje, maar groot Awa's. Oké, Breda Hoge, hè?